নাই লয় প্রাচী জয় নানকম খন্ত্র পায় যো যে মে যো চলি চন্দ্রাবল কান কৃষ্ণ যাদুম ভয়া পার জাত কো পিলে আয়া বৃন্দাবন মে রং কিয়া কল মে বেদ ধর্মন হুয়া নাও খুদাই লো পায়া নীল বস্ত্র লে কপড়ে পহরে তুর পঠানী অমল কিয়া চরে বেদ হই সত্যার পড়ে গুণে তিন চার বিচার ਆਉ ਭਗਤ ਕਰਨੀ ਸਦਾਏ ਤਉ ਨਾਨਕ ਮੁਖ ਅੰਤਰ ਪਾਏ।